0: শ্বেতা,
1: কোন?
0: অনুমান করি পারছ কোর্ট কে আমি আসছে?
1: না, এঠিকি মুখে বি আগ্রহ আসি নথিলি।
0: মু বি কবে আসনথিলি?
1: সহর তলি এই দূর জায়গা, গাড়ি নেই এঠিকি কাইকি?
0: খুব নির্জন এই জায়গা নুই?
1: হ্যাঁ, নির্জন, চারিআড়ে অরমা ভূতা, এটি সেটি ছোট পড়িয়া, কোঠি লোকটাই বি দেখিবাকু নাহি।
0: এমতি জায়গারে নিরোলারে বসে জনে জনকু মন কথা পচারি পারে?
1: মন কথা?
0: গাড়ি রাস্তা মোড়ের পার্ক কর দিয়ে আসছে, বস, মু তমু কিছু পচারিবি।
1: তা মানে মতে কিছু পচারিব বলি তমে এঠি কি?
0: হ্যাঁ, একুটিয়া নির্জন রে বস।
1: কোন?
0: কিছু দিন হলা ভাবুলে পচারিবি, সুযোগ পাউনথিলে, সাহস করে পাউনথিলে।
1: কোন?
0: বস।
1: কোন?
0: মো বিষয়ে তোমার ধারণা কোন?
1: তুম বিষয়ে মানে তোমার কো কথা?
0: সব
1: কিন্তু এসব কনভেনশনাল প্রশ্ন হঠাৎ কাইকি?
0: জনক পাই যা কনভেনশনাল, অন্য জনক পাই তা নই পারে, এণু তুমি বাজে কথা কো নাই। মো বিষয়ে তোমার ধারণা কোন?
1: ব্রিলিয়েন্ট
0: মানে?
1: ইউনিভার্সিটির ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তুমি, ধনী ঘরের পিলা, সঞ্জয় ভালো পিলা, সেইথিপাই তো তোমার সাথে মোর এত সম্পর্ক।
0: এ সম্পর্ক কোন খালি তোমার মো সাথে?
1: তোমার সাথে মানে?
0: পচারিলি খালি কোন মো সাথে?
1: ঠেস, এমিতি কোন পচারছ?
0: অন্য মানে, অন্য মানে যে মানে তোমার এত নিকটতর হয়ে যাচ্ছে?
1: হঠাৎ এ প্রশ্ন কাইকি? তোমার সেতির অসুবিধা কোন হচ্ছে?
0: মু সেমানকো সেমানকো
1: সহ্য করি পারো না কাইকি?
0: জানি না কাইকি।
1: কিন্তু কোন করিব, উপায় তোমার কোন আছে?
0: মানে
1: তুমি যেমিতি বুদ্ধিমান, সেমানে বি সেমানক ভিতরে বুদ্ধি বি তো কম নাই, তা ছড়া
0: কোন
1: তুমি দুর্বল।
0: আর সেমানে সেমানে শক্তিশালী বড়শালী?
1: অসম্ভব ভাবুছ কাইকি?
0: না, মু বি
1: কোন তুমি বি
0: সেইথিপাই সেমানক সাঙ্গরে মধ্যে
1: স্বাভাবিক,
0: সেইথিপাই তুমি সেমানক সাঙ্গরে এত সম্পর্ক, এত মেলামেশা।
1: নারী হিসাবে শ্রেষ্ঠ লোকটি বাছিবার কোন মোর অধিকার নাই?
0: তা মানে মু তম আখিরে সেই লোক নুহে যে অন্য মানক ঠারু?
1: কথারে নুহে, প্রমাণ দরকার।
0: প্রমাণ? বেশ, প্রমাণ। উঠো।
1: উঠিবি কাহিঁকি? মতে ভাল লাগুচি, খুব ভাল লাগুচি নিরোড়ারে বসি তোমার সঙ্গে এমতি গপিবা। চারিআড়ে নিশুন, জনে আউ জনকু তা মন কথা কৌথিব।
0: না, উঠো।
1: বেশ, চলো। সঞ্জয়, কিছু কহুন যে কোন ভাবুছ এত স্পিডে কোন গাড়ি চলুছ? স্পিডোমিটার দেখুছ? 60, 30 স্পিডে গাড়ি চলাইবা উচিত।

শিবেন্দ্র দাস, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু আনন্দচন্দ্র সামন্ত, মিতালি পাল থিলে শ্বেতা ভূমিকারে, বিশ্বাবু থিলে গিরিশচন্দ্র নায়ক, শ্রীযুক্ত চৌধুরী থিলে সামুয়েল সাহু, পার্বতী ঘোষ থিলে উর্মিলা ভূমিকারে, বৈষয়িক সহযোগিতা করেছিলে সুশান্ত কুমার মহান্তি, ফয়াজ বেগ থিলে ধ্বনি প্রস্তুতিরে। এথর শুনন্তু কতটি সুগম সঙ্গীত। প্রথমে দ্বৈতকণ্ঠ শিল্পী শৈলভম মহাপাত্র এবং সুভাষ দাস, দেবেন্দ্র দাসক রচনারু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: এথর শুনন্তু শিল্পী দামোদর হতাঙ্ক কণ্ঠরে নন্দকিশোর সিংহ রচনা।

শ্রোতা বন্ধু, গীতটি কিছু যান্ত্রিক ত্রুটি থাকার আপনার গীতটি সম্পূর্ণ রূপে শুনাই পড়ুন, সেই ক্ষমা চাহু। তবে পরবর্তী এসএমএসটি হেমন্ত কুমার দাস, রেহমানপুর যাজপুর রোড রু আপনার শুনবা চাইছেন আই মিলেন কি রাত্র এই গীতটি, যা যুগল কণ্ঠে গাইছেন মহম্মদ অজিজ এবং অনুরাধা পডোয়াল। আপনার অনুরোধ গীতটি আপনার শুনে দেছি।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: লোক সঙ্গীতরে প্রচার করুছু ধুড়কি গীত, পরিবেশন করিছন্তি লক্ষ্মীধর মল্লিক।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: प्रचार करुछु नारी महल कार्यक्रमटिकु उपस्थापना करिछंती स्वागतिका स्वाई।

0: con sôi vào lưới.
1: Ừ.
0: Được ạ. তোমার কোন হলো হঠাৎ? দুঃস্বপ্ন দেখিল? অ্যাক্সিডেন্টের মোড়?
1: ছি ছি, এমনিতে অশুভ কথা কুহনি।
0: কিন্তু তোমাকে কহিব খবরটা। কোন তোমার হলো? শুই ছিল, হঠাৎ চিৎকার করে উঠে পড়ল।
1: দয়া করে মতে কিছু পচারনি, প্লিজ।
0: আশ্চর্য। কোন যে তোমার হয়েছে মু কিছু বুঝি পারবেনি। বেড়ে বেড়ে ভালো মন করে কথা কইছ, পরমুহূর্তরে
1: মতে ফুল বুঝিনি দিলি। মু নিজে জানি পারনি কোন মোর হয়েছে। মু অনুভব করছি মো দেহ ভিতরটা কেমতি কোন হয়ে যাইছি, হলে মু তোমাকে কিছু কহি পারিনি কোন হই। মুন্ডটা ভীষণ ভারী ভারী লাগুছি, মতে জানা যাচ্ছি হাড় গোটা কোথমাথে ফুটেছি, কোনটাই যেমতি মু চারিপটে খালি ঘুরি বুলছি।
0: তম মুন্ড ভিতরে রাহু কেতু অভিনয় আরম্ভ করে দিয়েছে বুঝিল, সে যেতে সব উদ্ভট ভাবনা। ভালো ভাবে মনে পক, মো ছড়া আর কাহা সহিত তোমার ঘনিষ্ঠতা থিলা, বিবাহ পরে কে তোমার পছরে এমনি ছাই পরে লাগি রয়েছে আর তোমাকে ডরুছি।
1: এসব তুমি কোন কহুছে দিলীপ, তুমি কোন মো চরিত্রকে সন্দেহ কর? ছি, এতে ইন হি পড়ছ।
0: মোর এমনি সন্দেহ করিবা কোন অস্বাভাবিক? তুমি ভাবুছ মো কিছু বুঝি পারুনি? সত কো, কাই কি তোমার অভিনয়? তুমি
1: মো অভিনয় করুনি দিলীপ, ছলনা করুনি, মতে বিশ্বাস কর।
0: বিশ্বাস কর, এটা কোন চাহ তুমি? কাই কি বেড়ে বেড়ে এমনি অস্বাভাবিক হয়ে পড়ছ?
1: গোটে কথা পচারছি,
0: কোন
1: মাতৃত্ব কোন নারীর একমাত্র কাম?
0: এক্স্যাক্টলি,
1: মু যদি ব্যতিক্রম হবাকু চাহতে
0: মানে
1: প্রাগৈতিহাসিক যুগর আদম আর ইভ কেন্দ্র করে গড়ি উঠি সেই গতানুগতিক সংসার গড়িবার স্বপ্ন মু কেবে দেখিনি দিলীপ, সেথিপাই মু তোমাকে ভাল পাই নথিলি। মোর ধারণা সংসার আর সন্তান পাই হুয়েত নারীর অভিলাষ থাইপারে, কিন্তু সেইটা তো সবকিছু নুহে।
0: ও, এইসব বাজে চিন্তা তাহলে তো মনকে বিব্রত করুছি। এইপাই সেদিন বউকে মুহ ফেরি জবাব দেল আর শেষে মু
1: অপদস্থ হল। ইয়ে না দিলীপ, তম বউঙ্ক আখিরে মু কোন গোটে বুলকরে কন্ধি?
0: নোরা,
1: তম বউঙ্ক ধারণা মু তম পরিবারর গোটে অবাঞ্ছিত মানুষ, গোটাই বোঝ, সেটি মোর স্বাতন্ত্র নাহি, স্বাধীনতা নাহি, অনুযোগ বা অভিযোগ করিবার সামর্থ্যটিক কবি নাহি। কুহ দিলীপ, এইটাকু তুমি বিবাহিত জীবন বলি কহুছ? সূর্যমুখী পরি সবুবেলে অন্যের অনুগ্রহ উপরে ভরসা করে বঞ্চি রহিবাকু পড়িব?
0: তাহলে কোন তোমার ইচ্ছা? শ্রীমন্তিনী হয়ে সারিবা পরে বি সামাজিক বন্ধন কো তুমি অস্বীকার করিবাকু চাহুছ?
1: মু তো অস্বীকার করুনি। তেবে যেউঠি মানুষ মনর স্বাক্ষরকু অস্বীকার করা যাউছি, সামাজিক তার দোয়াহিরে মনর আকাঙ্ক্ষা যেউটি প্রতিহত, সেভাবে বন্ধনর মূল্য বা কোন থাই পারে?
0: জানে, মতে বিবাহ করে তুমি সুখী না, তুমি যে অভিযাত্রার স্বপ্ন দেখুছিল আম পরিবার তা হইত
1: ভুল ভুল, আভিজাত্য বংশ পরম্পরা এগুড়াক খালি মূল্যহীন আশ্বাসনা, গোটে গৃহিণীঠু যাহা আশা করে যাইছে সেথিরে মু কেবে ব্যতিক্রম হয়েছি? খালি গোটাই বিষয়ে তম সহিত বউঙ্ক সহিত একমত হইপারি, বংশ রক্ষা, জীবন আরম্ভ না হুণু গোটাই দার্শনিকর দৃষ্টিভঙ্গি নেবা কোন প্রয়োজন? জানে তুমি বিরক্ত হব, হুয়েত মো ব্যবহার তম মনরে ভাবান্তর সৃষ্টি করছি, সেথিপাই তুমি মো চরিত্র উপরে বি আক্ষেপ করিপার। কিন্তু মোর সেই গোটাই প্রশ্ন দিলীপ, বংশরক্ষা নহলে সমাজরে তোমার স্থিতি কোন বিপন্ন হয়ে পড়িবার এতে বেশি আশঙ্কা রয়েছে?
0: মানে
1: তুমি চাহ যৌবনর উপান্তরে সাহায্য সাহাচর্য পাইবাকু গোটে সমাজ স্বীকৃতি অবলম্বন মু।

0: কে? দেখ কি লাগছে?
1: ও সিস্টার তামু সে করে বলে
0: কি মিস্টার পটনায়ক?
1: হ্যাঁ
0: সানক চেম্বারে।
1: আচ্ছা সিস্টার মু কেতবে শুই পড়লে কই পড়িব?
0: আধা ঘন্টা পর পারু তুমি রাস্তা হনি ভঙ্গি
1: মোর কোন হেছি সিস্টার সত্রে কোন পাগলি?
0: হ্যাঁ মিছ কথা কাহি কিছু তা হেইনি তোমার মন ভিতরে গোটাই সারিসরূপার ভয় কেমিতি জমাট বাঁধি দিল
1: সত্রে মু কিছু বুঝিপারুনি কাহিকি মোর এমিতি হল
0: ভুলি যাও ভৌণী সেসবু বাঁচি অবান্তর
2: কিনি বিভিন্ন সরীসৃপর গোটে পুরা সেট কিন্তু লোরা ইয়াকু তো তুমি এত ঘৃণা করুছিল ভয় করুছিল আর আজি
0: হ্যাঁ মিছ কথা শুনে শুনে ডক্টর সামান্য গোটে সরীসৃপকে মু কাড়ে ভয় করুছিল কোন কি তুমি কুহ
3: না দিলি ইট ইজ কোয়াইট নরমাল তাকে তো ঘরকে নিয়ে যেতে আচ্ছা ভাই মু আসছি
2: ধন্যবাদ
0: এই কোন কি ভাবছ মু
2: না লোরা ভাবুন যে তবে এইটা মো অভিশাপ না গোটে প্রচ্ছন্ন আশীর্বাদ
0: হো থাও আও কবিত্ব করনা।

প্রচার কলু কার্যক্রম পিপলস পদ্মন আকাশবাণী রেলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি কেন্দ্র আমকেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ।

আকাশবাণী কটক শ্রোতাবন্ধুক এসএমএস দ্বারা অনুরোধে ওড়িয়া আলবম এবং লঘু সঙ্গীতর কার্যক্রম চিরহরিতকু আপনার স্বাগত জনাওছু। প্রথম এসএমএস টি লিখেছেন প্রিয়রঞ্জন গিল, প্রিয়রঞ্জন রঞ্জন কুমার গিল, কৈলাশচন্দ্র গিল, ভরতচন্দ্র পাত্র, মহম্মদপুর বিলহাট কটকরু। আপনার শুনবাকে চাইছেন উদিত নারায়ণ গাইতবা এই গীতটি যা রচনা করেছেন অরুণ কুমার মন্ত্রী।

পরবর্তী গীতটিকু শুনিবা পাই অনুরোধ করছন্তি সুনিতা পৃষ্টি। গোপপুরু নিশ্চিত কোইলিরু আপন মানে শুনিবাকু চাইছন্তি কুমার বাপি গাইথিবা এই গীতটিকু যাহাকু রচনা করছন্তি অরুণ কুমার মন্ত্রী।

ডম ডম ডমরু ধর হে যোগেশ্বর মহানদী পিঠে দেউল তুহর বাবাজী চরণ বলঙ্ক রচনার শিল্পী ইতিশ্রী দাস।

0: ভাই ঘর তৈরি করা ভাল বড় ইচ্ছা আছে তেমনি কুনা ভাই এই কথাটি মন দিয়ে শুণ।
1: আরে সুরেশ বড় কনফিউজ দেখা যাচ্ছ।
2: কুনা ভাই পকা ঘর তৈরি করা কেউ সিমেন্ট বাছিবি বুঝি পারু না।
1: আল্ট্রাটেক আউ কোন
2: ভাই আল্ট্রাটেক হি কাহিকি
1: বাবু ঘর বনাউছ ফিল্ম পাই সেট নুহে কেবল গোটায় থর বনাই পারিব।
2: হ্যাঁ তো ঠিক কহিল যে ভাই
1: সেইথি পাই কেবল আল্ট্রাটেক বাছ দেশর নম্বর এক সিমেন্ট তেণু মনে রাখ ঘর এক সুযোগ সেইথি পাই সিমেন্ট বি দেশর নম্বর এক আল্ট্রাটেক।
3: যাত্রীগণ দয়া করে ধ্যান দিয়ন্তু যাত্রা সময়ের যদি টিসি টিকেট মাগন্তি তেবে দেখাই দিয়ন্তু কিন্তু কোনোসি বি ওটিপি পিন কিংবা পাসওয়ার্ড মাগিলে তাঙ্কু তুরন্ত ভগাই দিয়ন্তু।
4: আরবিআই কহে ওটিপি কিংবা পিন পাই কল কিংবা মেসেজ আসিলে টিকিয়ে ধ্যানর সহিত।
5: রাস্তারে গাড়ি পাই সিএনজি হো কি রোসেই ঘর পাই পিএনজি
6: গেল ইন্ডিয়া লিমিটেড নিয়ে এসেছি ভরসা যোগ্য আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই। ଏହା ହେଉଛି ସୁରକ୍ଷିତ ଲାଭଦାୟକ ଓ ଦୀର୍ଘସ୍ଥାୟୀ ସଫା ସୁତୁରା ପିଏନ୍ଜି ସବୁ ରୋଷେଇ ଘର ପାଇଁ ସବୁଠୁ ଭଲ ଚଏସ୍। ନା ସିଲିଣ୍ଡର ଚିନ୍ତା ନା ବାରମ୍ବାର ବୁକିଂ କରିବାର ଟେନସନ୍। ସିଧାସଳଖ ପାଇପ୍ରୁ ସପ୍ଲାଏ ସୁବିଧାଜନକ ଭରସା ଯୋଗ୍ୟ ଓ ସୁରକ୍ଷିତ ସେବା ଯାହା ଆପଣଙ୍କ ପ୍ରତ୍ୟେକ ଦିନକୁ କରାଏ ଆରାମଦାୟକ। ଆପଣଙ୍କ ଘର ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ବ୍ୟବସାୟ ପାଇଁ ସବୁଠୁ ଭଲ ଅପସନ୍ ଆଜି ହିଁ ପିଏନ୍ଜି ଆପଣାନ୍ତୁ।
5: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় ভারত সরকার তথা গেল ইন্ডিয়া লিমিটেড দ্বারা জনহিতরে জারি।
7: শ্রোতাবন্ধু জ্ঞান এবং বিশ্বাসক যেতবে কর্মরে পরিণত করা যায় সেতবে আসে সদাচরণ। পবিত্র জীবন যাপন করা আজক মন্দ কামরু দূরেই রক্ষা সঠিক চরিত্র গঠন পাই আবশ্যক মহাবীর এই নিয়ম মান কাহু মারিবা নাই কাহ মনরে কষ্ট দেবা নাই সববেলে সত কহিবা বিনা অনুমতিরে কাহার জিনিস নেবা নাই অবা ছুইবা নাই নিজ ইন্দ্রিয়কু সংযম রক্ষা আচরণরে আনিবা শুদ্ধতা সম্পত্তি বা জিনিস প্রতি অধিক লোভ রক্ষা না যে লোভর সৃষ্টি হুয়ে এক এমিতি দিক যে মানুষ সারি দিয়ে জীবনর সবকিছি। সে কহিলে যেপরি এক প্রদীপ জলিবা তেল সলিতা আিয়া তিনোটি যাক দরকার সেমিতি মুক্তি পাই দর্শন জ্ঞান আরিত্র এই তিনোটি নিহাতি দরকার। বিশ্বাস আলোক দেখায় জ্ঞান বাট বতায়ে আচরণ সেই বাটরে আমাকে আগক নিয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধু আজ পুনি সেই দিন টিকে মন পকাইবা। সমাজ পরিস্থিতি বর্তমান এমিতি হয়ে যাইছে যে আমাকে এইসব জ্ঞানর আবশ্যকতা রয়েছে।

0: ভৌণী সীতে, এ পুষ্প উপবন কু একাকি আসল কিপরি? কমলা বিমলা শ্যামলা পরিমলা তমক কুটিরে ন দেখি খোঁজি খোঁজি যাই সরোজ তটকু।
1: কুন্তলা, এই আশ্রম, এই উপবন কেড়ে শান্ত সুন্দর মনোরম, রাণী হংসপুর ঠার মধ্যে আহরি লোভনীয়। তুমি মানে কেড়ে ভাগ্যবতী সতে, চিরদিন উপভোগ করছ এই প্রকৃতি রাণীর ছা শীতল আশীর্বাদ।
0: ঝি ভৌণী সীতে, সে কথা কু না, কাহি রাণী হংসপুর আও কাহি হিংস্র জন্তু বনজীব পরিপূর্ণ এই কানন।
1: কিন্তু কুন্তলা, এঠারে তো

0: লব ভাই দেখ মোর তীর কিপর সে তমাল বৃক্ষর নির্দিষ্ট বিন্দুরে বিদ্ধ হল
1: হুশ তোর সরসন্ধান অব্যর্থ এবে মু সেই কদম্ব বৃক্ষর অগ্রভাগে সবুজ পত্রটি সরবিদ্ধ করুছি যেপর মোর সর সে সবুজ পত্রটি জ্ঞানী পুনর্বার প্রত্যাবর্তন করব মোর তুণি রু
0: হরীক্ষা কর ভাই
1: দেখিলু তো কুশ মোর সর কিপর পত্রটি ধরি পুনি প্রত্যাবর্তন কলা তুণীর মধ্যকু
0: হ্যাঁ আমার সাধনা সফল হয়েছি ভাই এবে মু মন্ত্রপূত সর নিক্ষেপ করে আকাশের অগ্নিবৃষ্টি করুছি তুমি বর্ণ সর প্রয়োগ করে আকাশে ঝড় সৃষ্টি কর সে অগ্নি কু প্রশমিত কর
1: হ্যাঁ তাহাই এ কুশ
2: ঝড় বর্ষার তোমার কিছু ক্ষতি হয়ে না তো বাবা।

0: অনুজ লক্ষ্মণ অগ্রজ মোর মনে হুয়ে ব্রাহ্মণ রাবণ নিধন যোগ মতে ব্রহ্ম হত্যা পাপ লাগিছি সেইথিপাই হৃদয়ের এতে সন্তাপ এতে যন্ত্রণা
1: তেবে ব্রহ্ম হত্যা দোষর মুক্তি পাই কুলগুরু বশিষ্ঠঙ্ক পরামর্শ আবশ্যক
0: হ্যাঁ উপযুক্ত প্রস্তাব দেইছ লক্ষ্মণ যাও কুলগুরু বশিষ্ঠঙ্কু আমন্ত্রণ করে আন তাঙ্করি নির্দেশ অনুসারে আমি প্রতিকার ব্যবস্থা করিবা
1: আসুছি অগ্রজ

0: পূর্ণ সিদ্ধ প্রাণে ফিরে ভয় মুক্ত কর যজ্ঞ অস্ত্র ব্রাহ্মণ
1: গর্জু অছ কিম্পাবির বাচার পরে শক্তি দিলে যুদ্ধ করি খেই যাও হে যজ্ঞ অস্ত্র কু বিনা যুদ্ধে না ছাড়িব আম্ভে এই অস্ত্র
0: হে পালক বারংবার করুছি মুহি মুক্ত কর মুক্ত কর যজ্ঞ অস্ত্র ব্রাহ্মণ নহিলে রে সিধু পরিণতি হেব ভয়ঙ্কর
1: দেখিয়েছু আমি তোমার যুদ্ধের কৌশল শুনিয়াছু বীরত্ব কাহিনী দেখো সম্মুখরে তোমার ভুলুণ্ঠিত ভরত শত্রুঘ্ন যুদ্ধভক্তি নাই প্রয়োজন জনা থিলে সমর কৌশল ঝাঁকু দিও রণে
2: শ্রীরাম মহিমা কিরে শুনি না হো কনে শ্রীরাম মহিমা কিরে শুনি না হো কনে জালা নামে নির্ঘোষ।

0: দয়াময় নহি শিশু, মারণাস্ত্র পেশু অছি নহি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ন পারিবে কেহি রক্ষা করি।
1: ভয়ঙ্কর মারণাস্ত্র পেশুটি লক্ষ্মণ, যথাশীঘ্র পাশুপত অস্ত্র পড়িলে নিক্ষেপ, উল্লণ্ঠিত হব

0: এবে জব্দ সমাপ্ত হেলা। এই দুইটি শিশু অপূর্ব সুললিত স্বরে রামায়ণ গাথা গান করি সমগ্র যজ্ঞস্থলকে মুখরিত করিদেলে। কে এই দুই শিশুর শ্রেষ্ঠ বাল্মীকি?
1: এমানে মোর শিষ্য, অযোধ্যা রাজনগর নির্বাসিত মোর পালিতা কন্যা
0: সতী সীতার সন্তান।
1: হ শ্রীরাম, এমানে তুমি সন্তান লব কুশ।
0: বৎস লব কুশ,
2: আমার পিতা নিজে অযোধ্যাধিপতি শ্রীরাম, আমাকে আমার দোষ পাই ক্ষমা করুন পিতা।
0: বৎস, সতী সীতা কাহান্তির শ্রেষ্ঠ?
1: রথ পঠেই সতী সীতাঙ্কু মধ্য এই যজ্ঞস্থলকু ঘেনি আসিছে শ্রীরাম, সে এই সম্মুখ বৃক্ষ তলে অপেক্ষমাণা।
0: সীতে সীতে
2: প্রভু,
0: বিগত কথা ভুলি পুনি অযোধ্যাকু ফেরি চাল সীতে।
2: প্রভু,
0: কিন্তু লোক অপবাদ দূর পাই আউ থরে সর্বসমক্ষরে অগ্নি পরীক্ষা দিও সীতে, তোমার সতীত্বর পরীক্ষা দিও।
2: পুনি সেই অগ্নি পরীক্ষা